0: গইলা এনো
1: কানুং রোজ মামহেকিং
2: এ মস্যা ছ্যা মামু ছ্যা মস্যা লু মামু লু মস্যা মিনে মামু
0: নঙ্গি রিমঠিম ডিঙ্গি গো থানালাবে লাগিরি নঙ্গিলা লোলোনো প্রয়াসকি
3: কার্যক্রম আদিবাসী সংসার
0: রেডিও ঢোর বারাহী 103.8 মেগাহার্জ
1: নাকো রসে মুন্ন জাটনি পট্ট লাফা কোকে রসে কি হুসনি হই।